0: হ্যাঁ হো হো
1: জাহান চলে যাও
0: I have a best phone number now, probably, though, my aunt.
1: Perfect.